ับบดีบันซิลชากีสปลายเออร์ฮากินิกิขึ้นเดียดบันายบลาลักกับวันนี้กินองเอลัมบารังบะจงกษัตริย์เอ็นพีพีกับบลองรูกับมนตรีแคบิเนตบาริมจงกษัตริย์เมฆาลัยกับกองอัมพรินลังโดกับองบาได้ตั้งกษัตริย์อินเดียกับบดอนีกับบอร์บันเป็นตรีคำอยากให้เอเนลินเพิ่มเติมเมฆาลัยกัดคุ้มกับบอร์บลาเป็นคบฮักกาดาการิติสัญชาติจงกรีหากเรนหากินองพัฒน์คูบอร์กับกองอัมพรินลังโดกับละมหามีกิเซงสัญประเทศบาคิมได้บันยลัมบักลายกิปัจบะดากับกุลาร์บันเป็นโยเอกไอเอลพีลาดากิปัจบะกิจีดเอกีบันโยยากบอร์สัญชาติกับกองลังโดกับละองบากับมัดกับใบเดย์บักไอเอลพีกับดันบุญกิสอกกระดัดกับใบเดย์บักการิติสัญชาติจงกรีบัดกับช่องเบตตั้งหากรายจงกับธนาคารบารีจงกับสหรัฐอินเดียKalau kentu ikin orang elam sain pertai bahagian keren hok, ya kan ni sekipat bah, bat ban kiar nak kaba ai ki jengkular ki bah palat ya kabor, bat ke ikhtiar jong kesor kajela, dah kaba kala banjur, bakarai ban ai ya ke ILP, kadai bit tek tang ha kesor kar pedeng. Kani ke kubor kawan sepi, naka akas wani selong.Naka akas wani selong matang ini beteng jaki kubur kebirang sah. U menteri rangba kondot ke sangma ulo ongba ka one time settlement lani ke UTS scheme jong ka sorkar. Naka bentaki kali kamai ka penpawi ka thong jong ka sorkar ban kentiwi ke rukom im jaki patba. Om tang da ka ba penyeng bat thawi ke jingte jing sina. Haba a jing keren haka program penkup buram bala penlong da ka seng ki trai trok.U menteri rangba ulo ongba ka sorkar kala siem ya karai kaba da ka jing shilur. Ban om kenchu lani pendam no ya ka pisa baka di ban yo kaba jankot praspa sanpo klur tengka hadu si hajar klur tengka na ka benta ban pensting ya ka jing kia ka kajana na ka benta ki khanri hajar ngut ki terai terong bat ki long yang long sem ki jong ki. U konrad sangma ulo ongba karai.Ngan ong biang ketu ukon rat sang ma ulo ong ba karoi kaman kadai ban kentup lang ya ki jing tei jing sina rengkat bagi sin jam kentiu ya kabit kabiang jogi pat ba. Bat ula perturu ya ki sembut menteri rang ba kiba menta jong kejela kata iba sengau balang dahar bat ba prestun tun song kibala sim kia ban wan ra akhmat kesorkar ya ki jing ut jing nam jong ki nong khayi kiba salan mar sabari.U menteri rangba kondrat ke sangma ula kentu ikinong penyat ya ki kali kamai bahagin penbet renti ya ke pisah tengka bat penmilian ban siu testa ya ke baik hajana ban lat na ke jeng penlang ya ke baik hajana kabalak ban long biang ke jeng ban kia hadian habun hadian baka sorkar kela penteri kam ya ke one time settlement scheme haba ajeng keren na ke jeng ilang penkup buram u menteri rangba ula kular ban na kali yang ke sorkarKan yai beteng ban penbahai ki rukom terikam ki jongka, da ka jengi terilang bat baru ki bayde benta, kenang ban kenti usap rang, ya ka jelami ghalia, lengba ka sensyar kadar ka ba, da ka jengkit kli. Ka Sinod College, nian ka singi ka laraki ya ka lengkut singi seng ni ka Foundation Day ka ba, nripuwe jongka, da ka program ka ba peni ya ka jengi aklinti jongka tegi jaka pulih, ha ka ba ai jeng nan jeng start,ke jing janai, ke jing wat banyak, bat ke ba'ai, jing syakri, ke imlang sa'alang. U Emily katahan, u ba'a adal buat nong rum, mulai dan rengkat, haka tegi jing rakhi, ke mukong san, kat ba'a ke director, jong ketenat art and culture, ke kong Camelia Dorin Lengwa, kelalong kesembut kong san. Haka tegi sengi, la pelat pat ba'a, ya atli ki kot, ki bala penmi, da ketegi cakap pulih, ki bala ai kerteng, look south policy, vis-a-vis Meghalaya, bat ke shadows of 1975,The Emergency and Meghalaya's Journey as a Young State. Kasinot College, sinin kasi ka penkup buram ru ya ki samla puli ki bala yuk nam ha ki jeng puli ya ki nong yuk ya ki scholarship bakerpang bat ru ki nong hikai ki bala pendep arpusan senempura ha ka jeng ai jeng syakri ki jong ki ha kakam. Ubat nong rum ula ai kuble ya ketika jaka puli bat ula kentu bak kandang ya ibeteng ban ai ki jeng syakri na ka benta ban kenti ya ka puli putih ha Meghalaya.Haka jingi lekai football FIFA World Cup. Haka wat ke balai puar, ke England kala yuk ban rung syaka wat ke bakat nriw. Hadian bakala job ya ke DR Congo da ar lakawai. Haka jingi lekai ke balai long nin kamit. Haka jingi lekai ke bebut ke balai

কেনেকে দেখ আকাশবাণী শিলং খবর বানপুলে দা ইলাশিউ দর সিনরাম কিমাত কিবা কংসান জঙ্গ খবর মিনতাক জানমিন পিনলং সামিট লেভেল টক উমিনটি রংবা দোগরি নরেন্দ্র মোদি বা উমিনটি রংবা দোক জাপান উসানে টাকাইছি হানিউ দিল্লি ফা জিংথক সরকার কমি শাহ কা মেটা হালোর জিং পিনত্রাই কাম বিনতাক থমাই হাক হোয়াটসঅ্যাপ হ ইন্ডিয়া প্লি উমিনটি রংবা কনরাদ চাংমাই হাক বোর্ডিং বিল্ডিং থমাই হাক পাইন মাউন্ট স্কুল হা শিলং প্লে উমিনটি রংবা কনরাদ চাংমাই হাক শি থ্রাইভস প্রজেক্ট হা শিলং বানকিন তেউ ইয়াক মেনস্ট্রুয়াল হাইজিন কি খবর কি বাবনিয়া কে ইন্ডিয়া বটক জাপান হে কি লসই বুন্দলি কি সস্কুলার কি কিনথোপ নদুক ইয়কট কে এনার্জি সিকিউরিটি ফার্মাসুটিক্যাল কি বরিয়াদারি বটক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাদিয়ান কিং এ করেন।